0: যাচ্ছে, কষ্ট
1: লোলা, মাই অ্যাম্বুলেন্সিয়া খোলা, বাবা কি আই না আর
2: কিবা
3: দশ
2: আপনার।